0: ভাষণ ও করে জ্যাপিটনের ওপেন
1: টু মিউজিক
0: বিশপ জেনারেল
1: লোকমানি স্টে কানেক্টেড
0: টু লোকুয়া
1: রেডিও আপাজ ইয়োর ভয়েস ইয়োর কমিউনিটি ইয়োর স্টেশন 1 নো
2: নাম্বার 2